মুখ রাখান ভেটু ভোকি উলে উল্লাই হচ্ছায় উলে উল্লাই হচ্ছায় উলে উল্লাই হচ্ছায় উলে।